স্নেহ চিলকর্তা সোই, তুদ আপে পাবে সোই, বর্তে জি তু আপে করহে সোই, তুদ আপে সৃষ্ট সব উপাই জি, তুদ আপে সৃজ সব গোই, জান নানক গুণ গাবে করতে কে জি, জো সব সহ কা জানোই। আসা মহল্লা চৌথা।